0: removido cielo y tierra.
1: Poner opor otiricto 50 shatangsho shulko arop koreche. ডাক যোগে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরো অন্তর্ভুক্তিমূলক নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। নতুন দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে 118 জন পুলিশ কর্মী আহত। চীনা ওপেন ব্যাডমিন্টন

0: টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে, ভারতের পিভি সিন্ধু এতে অংশ নেবেন। আসছে বিস্তারিত খবরে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সভায় বক্তব্য রাখবেন। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। নরেন্দ্র মোদী একটানা সবচেয়ে দীর্ঘ সময় নির্বাচিত প্রধানমন্ত্রী থাকার রেকর্ড অর্জনের জন্য সভায় এনডিএ জোটের সদস্যরা একটি অভিনন্দন সূচক প্রস্তাব পাশ করবেন বলে জানা গেছে। তিন দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উত্তর ম্যাসিডোনিয়ায় পৌঁছেছেন। কোনো ভারতীয় রাষ্ট্রপতির এটি প্রথম উত্তর ম্যাসিডোনিয়া সফর। শ্রীমতী মুর্মু ম্যাসিডোনিয়ার রাষ্ট্রপতি গর্ডানা সিলজানোভস্কা দাফকোভার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রী হিস্ট্রিচান মিকোকস্কি, সংসদের অধ্যক্ষ আফ্রিম গাসির সঙ্গেও তাঁর সাক্ষাতের কর্মসূচি রয়েছে। উত্তর ম্যাসিডোনিয়ার সংসদেও বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি। ভারত উত্তর ম্যাসিডোনিয়া বিজনেস ফোরামেও তাঁর ভাষণ দেওয়ার কথা। সেন্ট পাস চার্চও পরিদর্শন করবেন তিনি। সফরের তৃতীয় তথা শেষ পর্যায়ে আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি রোমানিয়া পৌঁছবেন। এর আগে গতকাল মলদোভার চিসিনৌতে ভারত মলদোভা বিজনেস ফোরামে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, তাঁর এই সফর রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও জনগণের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ভারতের প্রতিশ্রুতির প্রতিফলন। জ্বালানি ক্ষেত্রে ভারত ও মলদোভার মধ্যে ক্রমবর্ধমান অংশীদারিত্বকেও স্বাগত জানান তিনি।
1: I am greatly encouraged by the growing cooperation. There is immense potential for collaboration across diverse sectors such as digital technologies, artificial intelligence, cyber security, fintech, digital public infrastructure, infrastructure development, renewable energy, advancement of manufacturing, logistics, agriculture, food processing, pharmaceuticals, biotechnology. Indian companies are interested in participating in the development projects of Moldova in energy sector, including solar energy, battery storage, smart grids, green hydrogen.
0: বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর গতকাল নতুন দিল্লিতে পানামার বিদেশমন্ত্রী জাভিয়ের এডুয়ার্ডো মার্টিনেজ আচা ভাস্কুয়েজের সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার বিষয়ে কথা বলেন। বৈঠকে ডক্টর জয়শঙ্কর লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পানামার গুরুত্বের কথাও তুলে ধরেন। দুই নেতা ব্যবসা বাণিজ্য, উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ একাধিক আন্তর্জাতিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এর আগে শ্রী জয়শঙ্কর বলেন, দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এতে আরও জোরদার হবে।
2: We hope that your visit will further strengthen our relationship across all domains. We had met recently during the 5th India SICA ministerial meeting, which the two of us had co-chaired. Your current visit builds on the momentum of high-level exchanges that we've had, and I believe that both our governments, both our leaders are very keen at deepening and widening our partnership.
0: ইউক্রেনের ওডেসা বন্দর থেকে রওনা হওয়ার সময় এমভি গোল্ডেন লিও জাহাজে হামলার ঘটনার তীব্র নিন্দা করেছে ভারত। বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় চার ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন, গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় জাহাজটিতে পাঁচজন ভারতীয় সহ মোট ১৭ জন ক্রু সদস্য ছিলেন। বাণিজ্যিক জাহাজে হামলা চালানো, নিরীহ নাগরিকদের জীবন বিপন্ন করা কিংবা নৌ চলাচল ও বাণিজ্যের স্বাধীনতায় বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয় বলে মন্ত্রক জানিয়েছে। পাশাপাশি বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইউক্রেনে অবস্থিত ভারতীয় মিশন যথাযথভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তায় সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। ভারত সরকার নিহত ভারতীয় নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে। সম্প্রতি জর্ডনে দুজন ও ইরাকে এক মার্কিন সেনা নিহত হওয়ার পর গতকাল ইরানকে কড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। এদিকে ইতিমধ্যেই মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্ট কমের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এক বার্তায় বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালানোর জন্য ইরানের সামরিক তৎপরতা প্রতিহত করার উদ্দেশ্যেই নতুন করে এই আক্রমণ। এর আগে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC জানায়, তাদের নৌবাহিনী মার্কিন হামলার পাল্টা জবাবে বাহরিন ও কুয়েতে তিন রাউন্ড ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি পণ্যের ওপর অতিরিক্ত ৫০% শুল্ক আরোপ করেছেন। হোয়াইট হাউসের

0: থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 1930-এর শুল্ক আইনের আওতায় এই শুল্ক আরোপ করা হলো। আমেরিকার পণ্যের ওপর কানাডার বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত। এদিকে কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো চুক্তির আওতায় তিন দেশের মধ্যে যে অবাধ বাণিজ্যের সমঝোতা হয়েছিল, মার্কিন শুল্ক আরোপ তা সরাসরি লঙ্ঘন করেছে বলে দাবি করেছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, তাদের শ্রমিক, কৃষক, ব্যবসায়ী ও শিল্পপতি এবং সাধারণ পরিবারের স্বার্থ সুরক্ষিত রাখতে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে অভিনন্দন জানিয়েছেন। কিয়ের স্টারমারের পর লেবার পার্টির নেতা অ্যান্ডি বার্নহাম ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও ব্রিটেন বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ একাধিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার পরিধি বৃদ্ধি করেছে। বালুচিস্তানে এক নাবালিকা সহ চারজনের নিখোঁজ হওয়ার ঘটনায় পাকিস্তানি সেনার ভূমিকা রয়েছে বলে মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে। বালুচিস্তানের পাঙ্ক প্রদেশের সাধারণ মানুষের নিরুদ্দেশের ঘটনার তীব্র নিন্দা করেছে এই সংগঠনগুলি। আজকের প্রসঙ্গে এবারে শুনবেন বিকশিত ভারতের লক্ষ্যে ক্ষুদ্র মাঝারি শিল্প, এই নিয়ে একটি আলোচনা। জাতীয় ক্ষুদ্র শিল্প নিগম লিমিটেডের আঞ্চলিক জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েনের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব। শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ডাকযোগে ভোটদান বা পোস্টাল ব্যালট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক, নিরাপদ ও সহজলভ্য করে তুলতে নির্বাচন কমিশন কলকাতায় আজ এক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে। ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ইলেকশন ম্যানেজমেন্ট ও ইন্টারন্যাশনাল আইডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত সম্মেলনে রাজ্যের 24টি জেলার আধিকারিকরা উপস্থিত থাকবেন। সম্মেলনের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক নীলাম মিনা। ভারতের পাশাপাশি বিভিন্ন দেশের নির্বাচন প্রশাসক, নীতি নির্ধারক, শিক্ষাবিদ ও নির্বাচন বিশেষজ্ঞরাও এতে অংশ নেবেন। পশ্চিমবঙ্গে বার্ধক্য, বিধবা ভাতা এবং ভিন্নভাবে সক্ষমদের জন্য ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা করা হচ্ছে। 1 আগস্ট থেকে তা কার্যকর হবে। জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি NSAP-র আওতায় এই মাসিক ভাতা 500 টাকা করে বাড়ানো হল। পঞ্চায়েত দপ্তর থেকে গতকাল এই মর্মে এক নির্দেশিকা জারি করা হয়। বিজেপির জাতীয় তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অমিত মালব্য বলেছেন, বছরের পর বছর পশ্চিমবঙ্গের দরিদ্র প্রান্তিক মানুষ বিভিন্ন সামাজিক সুরক্ষার সুবিধে থেকে বঞ্চিত ছিলেন। বর্তমান বিজেপি সরকার তাদের নির্বাচনী ইস্তেহারের প্রতিশ্রুতির মতো সামাজিক কল্যাণমূলক পেনশনের পরিমাণ বৃদ্ধি করায় তাদের সুসংহত জীবনযাপনের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হল। 1993-এর 21 জুলাই পুলিশের গুলিচালনার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের তদন্ত রিপোর্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় পেশ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে কমিশনের সুপারিশ কার্যকর না করা, রিপোর্ট প্রকাশে বিলম্ব এবং ক্ষতিপূরণ না দেওয়া সহ একাধিক অভিযোগ তোলেন তিনি। হতাহতদের জন্য নতুন করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিকে 21 জুলাইয়ের ওই ঘটনায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কলকাতায় আজ 3টি রাজনৈতিক সভার আয়োজন করা হয়েছে। অসমে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অবিরাম বৃষ্টির জেরে রাজ্যের নদীগুলিতে জলস্তর বেড়েছে, মৃতের সংখ্যা 10। মেঘালয়ের অবস্থাও আশঙ্কাজনক। রাজ্যে মহেন্দ্রগঞ্জ ও রিভোই জেলায় একটানা বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। জম্মু কাশ্মীরে একটানা বৃষ্টি, হরপাবান ও ভূমিধসে গতকাল এক মহিলা ও তার 2 শিশুসহ 11 জনের মৃত্যু হয়েছে। নতুন দিল্লিতে গতকাল এক বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পরিস্থিতি রণক্ষেত্র হয়ে ওঠে। বিক্ষোভকারীদের আক্রমণে 118 জন পুলিশকর্মী আহত হন। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, বিক্ষোভকারীরা পুলিশকর্মীদের আক্রমণের পাশাপাশি তাদের গাড়ি ও অন্যান্য সরকারি গাড়ি এবং সম্পত্তি ভাঙচুর করে। উল্লেখ্য, মেডিকেলের প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে এই প্রতিবাদ বিক্ষোভ চলেছে। চীনা ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট আজ শুরু হচ্ছে। ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের রাউন্ড অফ 32-এ স্বদেশীয় উন্নতি হুদার মুখোমুখি হবেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10টা 10-এ।
1: আকাশবাণী কলকাতা,
2: নমস্কার। यो आकाशवाणी खरसाङ हो। प्रादेशिक समाचार सिल्भेस्टर लेप्चाबाट

0: श्रोताले तिन्जेल सुन्दै हुनुहुन्थ्यो स्वर माधुरीमा विभिन्न कलाकारहरूको स्वरमा केही आधुनिक गीतहरू।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ মুখোমুখি অনুষ্ঠানে আমরা যার সঙ্গে কথা বলবো তার নাম সোমদীপ পাল। তিনি হচ্ছেন একজন বিশিষ্ট সাংবাদিক, অধ্যাপক, এআই সাক্ষরতার প্রশিক্ষক এবং সবার জন্য এআই বইটির সহলেখক। সোমদীপ, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত।
2: অনেক ধন্যবাদ সুমা, আমাকে এই অনুষ্ঠানে একজন অতিথি হিসাবে ডাকার জন্য।
1: আপনি তো এখন অধ্যাপক, কোথায় অধ্যাপনা করেন এখন এই মুহূর্তে?
2: আমি এখন পুনের এমআইটি এডিটি ইউনিভার্সিটি রয়েছে, সেখানে জার্নালিজম মাস কমিউনিকেশন বিভাগের ইনচার্জ ডিরেক্টর হিসাবে কাজ করছি এবং এখানে একজন সহযোগী অধ্যাপক হিসেবে পড়াচ্ছি।
1: আজ আপনার সঙ্গে আমি যে বিষয়ে কথা বলবো, আপনি যে এআই সাক্ষরতার উপর যে প্রশিক্ষণ দেন এবং এই এআইটা কি, এই সম্বন্ধে আমরা একটা বিশদ ধারণা আমাদের শ্রোতাদের সামনে তুলে ধরতে চাই আপনার মাধ্যমে। এই এআই বিষয়টি আসলে কি?
2: এই বিষয়টি নিয়ে আপনি যেরকম ভাবে বললেন, প্রথমে দুটো জিনিস বলে নেওয়া দরকার যে এআই এর উপরে সাক্ষরতার যে অভিযান চলছে সেই মিশনের জন্য আমি ইতিমধ্যে প্রশিক্ষণ নিয়েছি। দিল্লির ডেটা লিডস বলে একটি সংস্থা আছে এবং এভিপিএন, এডিবি, গুগল অর্গ, আমি মূলত সেই নেটওয়ার্কেরই একজন প্রশিক্ষক এবং মূলত মিডিয়া এবং হেলথ কেয়ার এর সঙ্গে যুক্ত যারা রয়েছে তাদের এআই বিষয়ে সাক্ষরতার প্রশিক্ষণ দিয়ে থাকি। এছাড়াও আমি আমার সহযোগী অধ্যাপক ডক্টর মহিদা দিজলের সঙ্গে সবার জন্য এআই এই বইটি লিখেছি, যেটি একদম সাধারণের জন্য এবং এই বইটি ইংরেজিতে, বাংলাতে এবং মারাঠি ভাষাতেও প্রকাশিত হয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে আমার যেটা সাধারণ মানুষের জন্য বলার সেটা হচ্ছে এআই একটি প্রযুক্তি তো বটেই, একটি উদীয়মান প্রযুক্তি, কিন্তু ইমার্জিং টেকনোলজি যেটা সেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা বলি, অর্থাৎ যে মানুষের কাজগুলো করার জন্য যে মস্তিষ্কের বা বুদ্ধির দরকার সেইটা একটা মেশিনের মধ্যে সেই সেই বুদ্ধির যে যে শক্তি সেটাকে কৃত্রিম ভাবে দেওয়া হয়েছে এবং সেই মেশিনটি মানুষের মতো কাজ করছে। এইটা হচ্ছে সাধারণভাবে একটি ব্যাপার যে এতদিন পর্যন্ত মানুষ যে কাজগুলো করতো বলে আমরা জানি সেই কাজটা মেশিন করে দিচ্ছে, ঠিক মানুষের মতোই চিন্তা ভাবনা করে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। যেহেতু মেশিনের মধ্যে তো আর একটা অর্গানিক কোনো ব্রেন নেই, তাই এটাকে বলা হচ্ছে কৃত্রিম ভাবে একটা ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তা সেটা তৈরি করা হচ্ছে মেশিনের মধ্যে এবং মেশিন মানুষের কাজগুলো করে দিচ্ছে। যেমন একটা প্রবন্ধ লিখে দেওয়া বা অনেক সংখ্যা দিয়ে দিলে তাকে সেইটাকে অ্যানালাইজ করা, এই ধরনের কাজগুলো কিন্তু খুব অতি সহজে, অতি তাড়াতাড়ি একটি মেশিন করে ফেলছে। এটাকেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যন্ত্র বলছি, এটাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মূল কথা।
1: আচ্ছা, এই মুহূর্তে আমরা কিছুদিন ধরেই দেখছি যে ফোন খুললেই আমাদের সামনে একটি মেয়ের মতন প্রতিচ্ছবি এবং যেটাকে অনেক সময় আমরা কম্পিউটার বলে ভুল করতে পারি বা রোবট বলে ভুল করতে পারি, সে অনেক কিছু বলে যাচ্ছে, কখনো কোনো বিষয়ের ওপর জ্ঞান দিচ্ছেন বা কোনো তথ্য আমাদের সামনে তুলে ধরছেন, এগুলো কি সবই এআই এর মাধ্যমে আমরা যেটা এখন দেখছি ফোনের মধ্যে?
2: হ্যাঁ, যেমন এই যে যে কথাটাই আপনি বলছেন সেটা হচ্ছে যে এই যে গুগলকে আমরা অনেক সময় একটা কমান্ড দিয়ে থাকি, আমরা হয়তো বললাম গুগল আমার কন্ট্যাক্টে যাও, গিয়ে এই নম্বরে ফোন করো, সে সঙ্গে সঙ্গে সেই নাম্বারটা খুঁজে ফোন করা শুরু করছে। বা আমরা জিজ্ঞাসা করছি গুগল আজকে ওয়েদারটা কিরকম যাবে, বা যারা আইফোন ব্যবহার করেন তারা সিরি বলে একটি অ্যাপ আছে আমরা জানি, সেখানে জিজ্ঞাসা করছে সিরি আজকের ওয়েদার কেমন যাবে। বা এই যে আমরা অনেক সময় জানি যে অ্যালেক্সা বলে একটি অ্যাপ রয়েছে, অ্যামাজনের একটা যন্ত্র রয়েছে, সেখানে আমরা বলছি যে অ্যালেক্সা তুমি এই গানটা বাজাও, তো সে সঙ্গে সঙ্গে গানটা বাজিয়ে দিচ্ছে। বা সে বলছে যে আমি বুঝতে পারলাম না আপনি কোন গানটা, তুমি কোন গানটা বাজাতে চাইছো। তো এই যে ব্যাপারগুলো ঘটছে এটাও সবটাই হচ্ছে এআই এর কেরামতি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই মেশিনগুলোর মধ্যে প্রয়োগ করা রয়েছে এবং সেই মতো এই মেশিনগুলো কাজ করছে। কাজেই ফোনের মধ্যে অনেক সময় আমরা যেমন দেখি যে খুব একটা সাধারণ উদাহরণ যে অনেক সময় ফোনের মধ্যে যে ফটোর অ্যালবাম থাকে সেখান থেকে আমরা দেখি যে হঠাৎ করে একটা সাজেশন চলে এলো যে আকাশের ছবি যতগুলো রয়েছে সেগুলো দিয়ে একটা অ্যালবামের থেকে একটা আলাদা করে কোলাজ বানিয়ে ফেললো হয়তো অ্যালবামের মধ্যে, যে গুগল ফটোজ এর যেটা আমরা দেখি মাঝে মাঝে। তো সেটা আকাশ কি করে চিনলো? সে এটা তো একটা মানুষের কাজ যে এতগুলো ছবি রয়েছে তার মধ্যে আকাশের ছবি কোনগুলো সেগুলো আমরা খুঁজে খুঁজে বার করব। কিন্তু সেইটা একটা মেশিন বার করে দিচ্ছে এবং দেখাচ্ছে যে এটা আকাশের ছবি। অথবা আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোন একটা ছবি পোস্ট করলাম তখন হয়তো সাজেশন এলো যে এই ছবিটার কি এনার ছবি বলে একটা নাম চলে এলো এবং দেখা যায় যে প্রায় 90% ক্ষেত্রে সেটা ঠিকই যে এই যে ছবিটি রয়েছে তার যে নামটা সাজেস্ট করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি সেটা ঠিকই। তো সে কি করে বুঝতে পারলো? এটা তো একটা মানুষের কাজ যে আমরা জানবো যে কার ছবি, কিন্তু সেটা একটা মেশিন বলে দিচ্ছে। তো এইগুলো সবই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর কাজ। তো কাজেই আমাদের চারিদিকে এখন সবসময়, যেমন আরেকটা উদাহরণ দিতে পারি যে আমরা হয়তো ওটিটি প্ল্যাটফর্মে কোনো ছবি দেখছি, কোনো সিনেমা দেখছি বা ওয়েব সিরিজ দেখছি, তখন আমরা দেখলাম যে আমাদের পছন্দের যে যে ওয়েব সিরিজ গুলো বা আমরা যে ধরনের ওয়েব সিরিজ দেখতে পছন্দ করি সেইগুলো রেকমেন্ডেশন আসতে আরম্ভ করেছে। তো সেইটা এইটাও সম্পূর্ণটাই হচ্ছে এআই এর জন্যই হচ্ছে।
1: আমাদের কথোপকথনের আগেই কিছু উদাহরণ আমি তুলে ধরতে চাইলাম আমাদের শ্রোতাদের সামনে যে এআইটাকে আমাদের সামনে কিভাবে উপস্থিত হচ্ছে এই মুহূর্তে, যাকে নিয়ে আমরা একটুখানি আলোচনা করব আপনার সামনে। তো আমি এবার আরেকটা প্রশ্নে যাই আপনার কাছে যে কেন দরকার হয় এই এআই এর আমাদের জীবনের, এখন জীবন ক্ষেত্রে বা আমাদের এই ভবিষ্যৎ পরিকল্পনার ক্ষেত্রে বা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জীবনের ক্ষেত্রে, তো কেন দরকার হয়ে পড়ে এই এআই, কতটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে এখন?
2: দেখুন, এআইটা দরকারি এই কারণেই যে সময় বদলাচ্ছে, বিভিন্ন ধরনের প্রযুক্তি বদলাচ্ছে। আমরা যেটা দেখেছি যে একটা সময় শুধু মুখে কথা বলা হতো সেইভাবেই কমিউনিকেট করতো লোকজন, তারপরে আমরা দেখলাম যে প্রিন্টিং মেশিন এসে গেল,

0: বারাক্ষরে সেই কমিউনিকেশনটা হচ্ছে। তারপর আমরা দেখলাম যে রেডিও আসলো, টেলিগ্রাফ আসলো, তারপরে টিভি আসলো, তাতে ছবি দেখতে পেলাম আমরা। রেডিওতে শুধুই আমরা শুনতে পেতাম কথোপকথন কারোর মধ্যে, বা গান শুনতে পেতাম, বা খবর শুনতে পেতাম। তারপরে টেলিভিশন চলে আসলো, সেখানে ছবিও আমরা দেখতে পাচ্ছি, সেখানে কথাও শুনতে পাচ্ছি। তারপরে ইন্টারনেট আসলো, ডিজিটাল জগৎটা বদলে গেল, এখন এআই এসে আমরা আটকেছি। তো এখন এআই যেহেতু এসে গেছে, যে এখন এই প্রযুক্তিটি সর্বক্ষেত্রে, আমি যেরকম উদাহরণ দিলাম কয়েকটা, যে চারিদিকে আমরা সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমরা যদি একটুখানি খেয়াল করি, তাহলে আমরা দেখবো যে এআই কিন্তু অনেক কাজ আমাদের হয়ে করে দিচ্ছে। বা যেমন আরেকটা ছোট্ট উদাহরণ, যেটা আমরা সবসময় ব্যবহার করি, যে গুগল ম্যাপ, যে আমি একটা কোথাও যাব, এখান থেকে ওইখানে কিভাবে যাব, তার ডিস্টেন্স কতটা, বা কোন রাস্তায় গেলে আমি তাড়াতাড়ি পৌঁছতে পারবো, সেটা শুধু ডেস্টিনেশনের নামটা দিয়ে দিলেই, আমি কোথা থেকে যাব লোকেশন দুটো দিয়ে দিলেই দেখিয়ে দিচ্ছে এআই যে এই রাস্তাটা দিয়ে যান। তো কাজেই চারিদিকে যখন এআই এর এত প্রয়োগ বেড়ে গেছে, এবং এটা একটা প্রযুক্তির বিপ্লব, এটা একটা রিভলিউশন হচ্ছে টেকনোলজি, যেরকম ভাবে বিজ্ঞান যেভাবে এগোয় আর কি, সেভাবে এগোচ্ছে। কাজেই সেইটা যখন এগোচ্ছে, তখন আমাদেরকে সেই ব্যাপারে একটু সচেতন হতেই হবে, যে আমরা কিভাবে এই টেকনোলজিটা ব্যবহার করা হচ্ছে, এবং তাতে আমাদের কতটা সুবিধে, এবং আমাদের আমরা কোথায় কোথায় এআই টা ব্যবহার করতে পারি। কারণ আরেকটি যেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব হয়তো, সেটা হচ্ছে যে অনেকের মনেই এই চিন্তাটা যাচ্ছে, বা যে আলোচনা চারিদিকে হচ্ছে, যে এআই আমাদের চাকরি খেয়ে নেবে। তো এই ধারণাটা থেকে মুক্ত হতেও, বা এই ভয়টাও যদি কারোর মধ্যে থাকে, বা এই নিয়ে ধারণাও না থাকে, সেটার থেকে বাঁচার জন্য এআই বিষয়টা নিয়ে আমাদের জানা দরকার।
1: এআইটাকে এই মুহূর্তে আমরা কেন জানবো বা জানার প্রয়োজন হয়ে পড়েছে?
0: এআইটা জানার দরকার কারণ হচ্ছে, এটা একটা প্রযুক্তির বিপ্লব, প্রযুক্তির পরিবর্তন তো সবসময় হতে থাকে, এটা কাইন্ড অফ রেভলিউশন, ইমার্জিং একটা টেকনোলজি। যেভাবে সেই প্রিন্টের জগৎ থেকে এখানে এইখান পর্যন্ত আমরা এসেছি, কম্পিউটারের পরে কম্পিউটারও একটা সময় এসেছে, আমরা দেখেছি তাতেও একটা বিপ্লব হয়েছে, চারিদিকে কাজের ধরন বদলে গেছে। তো এআই আসার পরেও কিন্তু আমাদের নানা ধরনের যে কাজ, সেটার ধরন অনেক বদলে যাচ্ছে, এবং সেই ধরন বদলে যাওয়া থেকে কেন বদলে যাচ্ছে সেটা বোঝা যেমন জরুরি, এবং এআইটাকে আমরা কিভাবে আমাদের স্বার্থে ব্যবহার করতে পারি, এবং যথেষ্ট বুদ্ধির সঙ্গে বা সচেতন ভাবে ব্যবহার করতে পারি, সেটার জন্যই কিন্তু এআই বিষয়টা নিয়ে জানা জরুরি বলে আমার মনে হয়।
1: এই যে জানা জরুরি, তো এটা আমরা এখন দেখছি আমাদের সিলেবাসে, আমার পড়াশোনার সিলেবাসে আমাদের বাচ্চাদের এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা চ্যাপ্টার থাকছে, এবং এই চ্যাপ্টারটা এখন বাধ্যতামূলক হয়ে গেছে কম্পিউটারের মতন।
0: হ্যাঁ, কারণ হচ্ছে যে ওটাই আমি বললাম, যে কম্পিউটারের মতো এটাও একটা নতুন প্রযুক্তি যেটা এসছে, যেটা আমাদের কাজের ধরনটাকে বদলে দিচ্ছে। কারণ আমি যেটা বললাম প্রথমে, যে এই একটা যন্ত্র, প্রথম এরকম একটি প্রযুক্তি এসেছে যেটা মানুষের মতো কাজ শুরু করে দিচ্ছে, তাই নয়, মানুষের থেকে বেশি সময়ের, খুব খুব কম সময়, মানুষের থেকে খুব কম সময় কাজটা করে দিচ্ছে, শুধু তাই নয়, এটা মানুষের হয়ে সিদ্ধান্তও নিতে পারছে। যেমন একটি এআই টুল দিয়ে বুঝতে পারা যাবে যে কোনো স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা যদি দেখি, যে সেই এআই টুলটাকে যদি একটা এক্সরে করার পরে সে এক্সরে প্লেটটাকে দিয়ে দেওয়া হয়, স্ক্যান করে দেওয়া হয়, তাহলে সে বলে দিতে পারবে যে এক্সরে রিপোর্টটা কি হবে, এবং তার কি কি ডায়াগনোসিস হলো, এবং সেটার জন্য কি কি উপায় চিকিৎসা হতে পারে, সবটাই এই মেশিনটা বলে দিতে পারছে। এআই পুরো ব্যাপারটা বলে দিতে পারে, সেই টুলটা পুরো ব্যাপারটা বলে দিতে পারে। কাজেই এই প্রথম একটি প্রযুক্তি এসেছে যেটা মানুষের হয়ে সিদ্ধান্ত, কারণ এই সিদ্ধান্তটা ডাক্তারের নেওয়ার কথা, সেই সিদ্ধান্তটা কিন্তু একটা মেশিন নিয়ে নিতে পারছে, এবং এটা ডাক্তারদেরই বক্তব্য যে এই মেশিনটা কিন্তু যে সিদ্ধান্তগুলো দেখাচ্ছে বা সাজেস্ট করছে, সেটা অনেকাংশেই কিন্তু ঠিক।
1: আচ্ছা,
0: তো কাজে এই এইরকম যখন একটা পরিস্থিতিতে আমরা আছি, এবং আমরা যেটা দেখছি যে কাজের ধরন তো বদলাচ্ছেই, এবং অনেকের কাজ চলে যাবে, এই আশঙ্কাটাও তৈরি হচ্ছে। কম্পিউটার আসার সময় একই ধরনের আশঙ্কা তৈরি হয়েছিল, এবার এখনো এআই আসার পরে সেই আশঙ্কাটা তৈরি হচ্ছে। তো সেই আশঙ্কাটা থেকে বেরোনোর জন্য কিন্তু এআই নিয়ে জানা দরকার। আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এই যে স্কুলের সিলেবাসে এআই চলে আসছে, তার কারণ হচ্ছে যে একজন ছাত্রছাত্রীর মধ্যে এই ধারণাটা থাকা খুব জরুরি যে এআই কি করছে, এআই জিনিসটি কি, সেটা কিভাবে কাজ করে, সেটা কিভাবে চেঞ্জ করছে আমাদের কাজের ধরনটাকে, সেটা ছাত্রাবস্থাতেই জেনে নেওয়া এই কারণেই জরুরি। এক নম্বর হচ্ছে যে সে যখন সেই প্রযুক্তিটি সাধারণভাবে ব্যবহার করবে তখন সে জানবে যে প্রযুক্তিটি কি এবং কিভাবে ব্যবহার করা উচিত। আর দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে সে যদি এআই সংক্রান্ত কোনো পড়াশোনা করতে চায় বা এআই এর উপরে আরো গবেষণা করতে চায় ভবিষ্যতে যখন উচ্চশিক্ষায় যাবে, তখন তার কিন্তু এই বেসটা এখন তৈরি হয়ে যাচ্ছে। কাজেই কারণ আমাদের এখন খুব যেটা দরকার, অন্তত ভারতবর্ষে খুব দরকার, সেটা হচ্ছে যে এআই রেডি ওয়ার্কফোর্স, যে যারা কাজ করবেন তারা এআই কে ব্যবহার করে কাজ করতে পারছেন কিনা, এবং এআই কে ভিত্তি করে নতুন কোন যন্ত্র তৈরি করতে পারছেন কিনা, কারণ এই এই স্কিলটার কিন্তু খুব দরকার রয়েছে এই মুহূর্তে ভারতবর্ষে। কারণ আমরা অনেকটা পিছিয়ে থেকে শুরু করেছি, কিন্তু এই নিয়ে প্রচুর ফোকাস রয়েছে, সরকার প্রচুর টাকা বরাদ্দ করেছে এই নিয়ে। আমরা জানি যে গত ফেব্রুয়ারি মাসে ভারতবর্ষে এআই ইম্প্যাক্ট সামিট হয়ে গেছে, এই প্রথম একটা এশিয়ার দেশে এই ধরনের সামিট হয়েছে, এবং সেখানে বহু প্রযুক্তিবিদ এসেছেন, শিল্পপতিরা এসেছেন, রাষ্ট্রপ্রধানরা এসেছিলেন। কাজে এটা নিয়ে সারা বিশ্বেই যে চর্চাটা চলছে এবং আমাদের যে ফোকাস এখন এই মুহূর্তে যে এআই রেডি ওয়ার্কফোর্স তৈরি করা, সেইটার জন্য কিন্তু এই প্রাথমিক শিক্ষাটা স্কুল থেকেই শুরু হওয়াটা খুব জরুরি। আমরা যেটা বলি জায়গায় প্রশিক্ষণের জন্য যখন যাই, তখন আমরা একটা কথা বলি যে এআই উইল নট টেক ইউর জব, বাট সামওয়ান হু নোজ হাউ টু ইউজ এআই উইল টেক ইউর জব। অর্থাৎ এআই প্রযুক্তিটা হয়তো আপনার চাকরি নেবে না, কিন্তু কেউ যদি জানে যে এআই প্রযুক্তিটা কিভাবে ব্যবহার করতে হয় কাজের ক্ষেত্রে, সে কিন্তু আপনার চাকরিটা নিয়ে নিতে পারে। ব্যাপারটা এরকম জায়গায় দাঁড়িয়ে এখন, কারণ হচ্ছে যে এআই, আমি যেটা আগেও বলছিলাম যে এআই এখন অনেক কাজ আছে যে কাজগুলো আমরা অনেক আগে ভাবনা চিন্তা করে করতাম ইত্যাদি, অনেক অনেক পরিশ্রম করে করতে হতো, সেই কাজটা কিন্তু এআই খুব সহজে করে দিচ্ছে। যেমন আগে আমরা দেখতাম যে একটা প্রেজেন্টেশন তৈরি করতে হবে, একটা পিপিটি বানাতে হবে, সেই পিপিটিটা বানানোর জন্য হয়তো একজন কেউ রয়েছেন, তিনি হয়তো দুদিন সময় নিলেন সেই পিপিটিটা পুরোটা বানাতে। কিন্তু এআই এমন একটি প্রযুক্তি যেটা আপনাকে, আপনি শুধু যদি কমান্ড দেন যে আমার এই এই বিষয়গুলো থাকতে হবে বা আমি এই বিষয়ের ওপরে একটা পিপিটি বানাতে চাই, তুমি অনলাইনে খুঁজে নাও কি কি তথ্য আছে, দিয়ে আমাকে একটা 10 খানা স্লাইডের পিপিটি বানিয়ে দাও, শুধু এইটুকুনি যদি আমরা দিই নির্দেশ দিই বা প্রম্পট যেটাকে আমরা বলে থাকি, সেইটা যদি আমরা সেই প্রম্পটটুকু দিই, তাহলে সে সঙ্গে সঙ্গে একটা পিপিটি বানিয়ে দিতে পারে। তো ফলে যে পিপিটি বানানোর জন্য দক্ষ, তার দক্ষতা কিন্তু অনেকটা ম্লান হয়ে যাচ্ছে এই এই ধরনের এআই যন্ত্রের জন্য। আবার আমরা আগে কল সেন্টার দেখেছি যে সেখানে ফোন করে কোনো পরিষেবার জন্য ফোন করা হতো, এবং সেই কল সেন্টারে যিনি আছেন এক্সিকিউটিভ, তিনি উত্তর দিচ্ছেন যে সেই পরিষেবা নিয়ে কি কি তার কমপ্লেন আছে সেটা নিচ্ছেন, তারপরে তিনি কি করতে পারেন সেই নিয়ে পরামর্শ দিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি, এই এই কথোপকথন আমরা দেখেছি এবং কল সেন্টারে বারবার অন্তত দেখেছি। কিন্তু এখন এআই, এমন এআই টুল তৈরি হচ্ছে বা চ্যাটবট অলরেডি আমরা দেখতে পাই, যে বিভিন্ন ওয়েবসাইটে গেলেই কিন্তু আমরা দেখতে পাই যে চ্যাটবট হঠাৎ করে পপ আপ করলো, সেখানে আপনি প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে চ্যাটবট জানিয়ে দিল যে আপনার এই সমস্যার সমাধানে কি কি করতে হবে, বা আপনি যে যে জিনিসটা খুঁজছেন সেই ওয়েবসাইটে সেইটা নিয়ে আপনাকে যথেষ্ট তথ্য দিয়ে দিল। তো এমন এআই চ্যাটবট তৈরি হচ্ছে যেগুলো ভয়েস অ্যাসিস্টেড চ্যাটবট, অর্থাৎ সে মানুষের মতো কথা বলবে, সে কল সেন্টারে যেরকম ভাবে একজন কথা বলেন সাধারণ মানুষ, সেই রকম ভাবে কথা বলবে। তো কাজেই আমার যদি 100 জন কল সেন্টারে কর্মী রাখতে হতো, সেখানে আমার 50 জন কর্মী দেখে সেই কাজটা আমার হয়ে যাচ্ছে, কারণ হয়তো এআই চ্যাটবট দিয়ে আমি অর্ধেকটা কাজ করে ফেলতে পারি। তো বা কোডিং এর ক্ষেত্রে, কোডিং এর ক্ষেত্রে এমন এক একটা এআই এজেন্ট বলা হচ্ছে তৈরি হচ্ছে, সেখানে একজন কেউ থাকলে সে যদি ঠিকঠাক মতো প্রম্পট দিতে পারে, কোডিং অনায়াসে প্রাথমিক ভাবে অনায়াসে করে দিতে পারবে একটা এআই টুল। তো এই ধরনের যে কাজগুলো বা অটোমেটেড যেগুলো হয়ে যায়, যেগুলো রুটিন কাজ, অটোমেটিক করে নেওয়া যেতে পারে, সেই সব কাজগুলো কিন্তু এআই টুলগুলো করে নিচ্ছে। এবং সেইখানে এআই যে প্রযুক্তি কোম্পানিগুলো এআই তৈরি করছে, তারা এই ধরনের টুলে বেশি বিনিয়োগ করার জন্য কিন্তু জোর দিচ্ছেন।
1: আরেকটা প্রশ্ন, যে আমরা যেহেতু এআই এর এতগুলো ধাপ আপনার কাছে জানলাম, এবার আসি, আপনি তো নিজে প্রশিক্ষণ নিয়েছেন এবং এখন প্রশিক্ষক হিসেবে কাজ করছেন এআই নিয়ে, তো এই যে এআই পড়াশোনাটা করব, ছোটবেলা থেকে যে আমরা ABCD-টা খাতা বইয়ে বা সিলেবাসে পড়ছি, আমাদের বয়স সীমাটা কত দূর পর্যন্ত আমরা এ নিয়ে আরো জ্ঞান অর্জনের জন্য পড়াশোনা করতে পারি, না এটা শুধু আমাদের সিলেবাসে আছে তাই আমরা, আমাদের যখন 40 বা 50 বছর হয়ে যাচ্ছে, এখন এআই এসছে, তো আমরা কিভাবে সেটাকে পড়াশোনা করব, কিভাবে জানবো, এই ধাপগুলো যদি একটুখানি পরিষ্কার করেন, যে বয়স অনুযায়ী এআই কে আমরা কিভাবে জানবো বা এই এআই নিয়ে পড়াশোনা করব বা এই এআই এর মাধ্যমে আমরা কাজ করব।
0: দেখুন, এআই ব্যাপারটা শুধুমাত্র এই যে একদম ছাত্রছাত্রীদের জন্য বা জেনজির জন্য সেরকম কিন্তু নয়। এআই নিয়ে আমাদের যে কেউ, আমাদের যাই বয়স হোক না কেন, আমরা কিন্তু এই নিয়ে পড়াশোনা করতে পারি। কারণ আমি যেটা বললাম প্রথমেই, যে এআই টা এখন অল এনকম্প্যাসিং হয়ে যাচ্ছে, যে আমাদের সারাদিনের প্রত্যেক দিনের কাজের সঙ্গে এআই টা যুক্ত হয়ে যাচ্ছে। এবং আমরা কিছু কিছু এআই টুল, যেমন ChatGPT, প্রায় সবাই এর নাম শুনেছেন, প্রায় অনেকেই এই টুলটি ব্যবহার করেন, যে আমি একটা প্রম্পট দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে সেই মেশিনটা একটা চিঠি লিখে দিল আমাকে, বা আমি একটা কিছু জানতে চাইছি একটা কোনো বিষয়ে, আমি একটা প্রশ্ন করলাম সেই চ্যাটবটকে, সে সঙ্গে সঙ্গে লিখে দিল। বা আমরা গুগলে আজকাল যখন সার্চ করছি, তখন আমরা অনেকেই দেখতে পাচ্ছি যে একদম উপরের দিকে এআই ওভারভিউ বলে একটি অংশ চলে আসছে, সেইখানে কিন্তু পুরো যে বিষয়টার উপরে একটা ওভারভিউ বিভিন্ন অনলাইন থেকে তথ্য নিয়ে সেটা সেইখানেই দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আগে যে সার্চ ইঞ্জিন রেজাল্টের যে পেজটা থাকতো, সেখানে অন্যান্য ওয়েবসাইটের লিঙ্ক গুলো উপরের দিকে আসতো, এখন কিন্তু এআই এর ওভারভিউটা উপরের দিকে আসছে। অর্থাৎ লিঙ্কে আপনাকে যেতেও হবে না, কোনো লিঙ্ক অর্থাৎ ক্লিকই করতে হবে না, পুরো বিষয়টা একটা সারসংক্ষেপ করে, একটা সামারাইজ করে ওই অংশটাতে দেখিয়ে দেওয়া হচ্ছে। কাজেই আমরা এআই কিন্তু না চাইলেও ব্যবহার করছি। আরেকটি যেটি খুব গুরুত্বপূর্ণ সময় আমার মনে হয় এইখানেই বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে এআই দিয়ে কিন্তু অনেক ধরনের ভিডিও তৈরি হতে পারে খুব তাড়াতাড়ি, অনেক ধরনের ছবি তৈরি হতে পারে খুব তাড়াতাড়ি, এবং সেই ছবিগুলো এতটাই রিয়েল হয়ে যায় বা সেই ভিডিওগুলো এতটাই রিয়েল হয়ে যায় যে সাধারণ মানুষের পক্ষে অনেক সময় বোঝা সম্ভব হয় না যে এটা সত্যি সত্যিকারের ভিডিও না ফেক ভিডিও। আমরা এটাকে ডিপ ফেক বলি, সিনথেটিক ভিডিও, যে টেকনোলজিটা ইউজ করে এমন ভাবে এটা একটা জাল ছবি তৈরি করা হয় যে সেটা অনেক সময় বোঝা সম্ভব হয় না। কাজেই এআই নিয়ে অ্যাওয়ারনেসটা আমাদের সবার দরকার, সেটা ছোট বড় বয়স্ক সবার জন্যই দরকার। এবং একটা একটা সাধারণ কথা আমি বলবো, সেটা হচ্ছে এআই কে একটা প্রযুক্তি ভেবে, একটা টেকনোলজি, সেটা শুধুই ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের জন্য বা সেটা ইঞ্জিনিয়ারদের জন্য, এটা না ভেবে কিন্তু এই সম্বন্ধে জানার চেষ্টাটা শুরু করে দেওয়া উচিত। অনলাইনে অনেক কোর্স রয়েছে, সেগুলো কেউ দেখতে পারেন, আমাদের মতো দু চারজন বইও লিখেছি আমরা দু চারটে, সেই সবও কেউ সংগ্রহ করে পড়তে পারেন। একটা ফর্মুলা আমি বলতে পারি, যেটা আমরা আমাদের যে বইটি সেটাতে আমরা উল্লেখ করেছি, আমরা বলছি সিসেভেকা মডেল। সেটা কি রকম, যে প্রথমে আপনি যখন এআই টুল ব্যবহার করতে চাইছেন বা জানতে চাইছেন, প্রথমে স্পট, হোয়াট টু স্পট, যে আপনার চারপাশে এআই কিভাবে ব্যবহার করছে, ব্যবহার করা হচ্ছে, সেইটা একবার দেখুন যে কোথায় কোথায় এআই ব্যবহার হচ্ছে, কিসে কিসে এআই ব্যবহার হচ্ছে, কোন ধরনের টুল ব্যবহার হচ্ছে, এআই নিয়ে কি আলোচনা হচ্ছে। সো স্পট দ্যাট ফার্স্ট। তারপরে কি বলছি আমরা, বলছি আইডেন্টিফাই, যে আপনি যে কাজটা করতে গিয়ে একটুখানি আপনার সমস্যা হচ্ছে সেইটাকে আপনি প্রথমে আইডেন্টিফাই করুন। আপনি প্রথমে দেখে নিয়েছেন যে কি ধরনের টুল এআই টুল ব্যবহার হচ্ছে, এআই কি ধরনের কাজ করছে, এই ব্যাপারগুলো বা কি ট্রেন্ড চলছে এখন, কোন ধরনের টুল কি কাজ করছে, সেটা আপনি দেখে নিয়েছেন। এবার আপনি আইডেন্টিফাই করুন যে আপনার কোন কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। অনেকের হয় যে অনেকে হয়তো ইংরেজিতে ভালো চিঠি ড্রাফট করতে পারেন না, তার মানে তার একটা যদি কোনো টুল এরকম হয় যে চিঠিটা লিখে দিতে পারবে তাহলে সেটা সুবিধাজনক। বা কেউ হয়তো একটা ছোট ব্যবসা করেন, তিনি চাইছেন যে তার ব্যবসার একটা ব্যবসার জন্য একটা পোস্টার তৈরি করতে হবে। এবার পোস্টার তৈরি করার জন্য একজন কাউকে ধরতে হবে, এবার সেই লোকটা প্রচুর টাকা চাইছে হয়তো, কিন্তু তার কাছে অতটা বাজেট নেই। তো তিনি কি নিজেই পোস্টারটা তৈরি করতে পারেন? তো এইটা একটা সমস্যার জায়গা হতে পারে। বা কেউ একটা ছোট ব্যবসা করেন, সেখানে তার অ্যাকাউন্টটা রাখা হবে, সেইটার জন্য একটা টুল দরকার, সেটা হলে সুবিধে হয়। তাহলে আর কাউকে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাউকে হায়ার করতে হয় না, কারণ তার হয়তো বাজেট নেই। তো সেই এরকম কোনো এআই টুল আছে কি সেটা খুঁজতে পারেন তিনি। তো প্রথমে এই সমস্যাটাকে চিহ্নিত করুন যে কি ধরনের জায়গায় আপনার সাহায্য দরকার, কোন কাজটা করতে গিয়ে আপনার অসুবিধে হচ্ছে সেইটাকে চিহ্নিত করুন। তারপরে আমরা বলছি সার্চ, হোয়াট টু সার্চ, সার্চ দ্য এআই টুল ও সফটওয়্যার অর অ্যাপস। এরপরে আপনি দেখুন যে এই কাজটা আমায় করে দিতে পারে কোন এআই টুল এবং সে কতটা ভালোভাবে করতে পারে। সেইখানে আপনি কি করুন, এক্সপেরিমেন্টের পরে আমরা বলছি যে এই এআই টুলগুলো নিয়ে একটু এক্সপেরিমেন্ট করুন আপনি এই কাজটা বিভিন্ন, কারণ এআই টুল এখন প্রচুর এসে গেছে বাজারে। আপনি যদি সার্চ করেন অনলাইনে আপনি দেখতে পাবেন যে এই কাজের জন্য কোন চারটে হয়তো এআই টুল আপনি আপনাকে কেউ সাজেস্ট করলো বা অনলাইনে আপনি দেখতে পেলেন। তো সেইগুলোতে একটু ব্যবহার করে দেখুন, একটু এক্সপেরিমেন্ট করুন যে কোনটা আমার কাজে আসতে পারে, কোনটা আমার সবচেয়ে কাজ কাজে দিচ্ছে বা কোনটা দিয়ে কাজ করতে আমার সুবিধে হচ্ছে। তো তারপরে সেইগুলোকে একটুখানি পরীক্ষা করুন, ভেরিফাই করুন যে এর আউটপুটটা কি হচ্ছে, যে উত্তরগুলো দিচ্ছে বা যে কাজটা করে দিচ্ছে সেটা কি সঠিকভাবে করছে। আমি একটা অ্যাকাউন্টেন্ট রাখতে পারছি না, অ্যাকাউন্টসের কাজটা আমি এআই টুল দিয়ে করে নিতে চাই, কিন্তু এআই টুল কি ঠিক মতো অ্যাকাউন্টসের কাজটা করে দিচ্ছে নাকি গাঁজা খুঁড়ি দিচ্ছে আমাকে, রাইট? তো বা আমায় যে ইমেলটা লিখে দিচ্ছে সেটা কি ঠিকভাবে লিখছে নাকি তাতে কোনো কোনো ভুল থেকে যাচ্ছে, কোনো তথ্যের ভুল থেকে যাচ্ছে। বা অনেকে আছেন যে প্রবন্ধ লিখে ফেলেন এআই ব্যবহার করে, এআই টুল ব্যবহার করে, এবং সেখানে হয়তো ভুল তথ্য কিছু চলে আসলো, এআই নিজে নিজে বানিয়ে কিছু তথ্য লিখতে পারে। তো এইটা ভেরিফাই করুন যে যে উত্তরটা দিচ্ছে বা যে কাজটা করে দিচ্ছে সেইটা ঠিক মতো হচ্ছে কিনা। তারপরে কি করবেন, এনশিওর করুন। এনশিওর কি করবেন যে আপনি এই এআই টুলটাকে ঠিক মতো ব্যবহার করছেন কিনা, যে এটাকে অপটিমাইজ করতে পারছেন কিনা, যে এইটা যা যা কাজ করতে পারে আমি সবটা তাকে দিয়ে করিয়ে নিতে পারছি কিনা, রাইট? তারপরে হচ্ছে কমিউনিকেট, এরপরে আপনি সেটার যে আউটপুট আসলো সেইটা আপনি ব্যবহার করা শুরু করুন। তারপর লাস্টে হচ্ছে যে অ্যাডাপ্ট করা, আপনাকে নতুনভাবে অ্যাডাপ্ট করতে হবে, নতুন নতুন যন্ত্রের সঙ্গে কিভাবে আপনি নিজের কাজে বা নিজের জীবনে সেটা ব্যবহার করতে পারেন সেইগুলোকে আপনাকে দেখতে হবে।
1: শ্রোতাদের বোঝাতে পারলাম হয়তো যে এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, একটা আমাদের কাছে নতুন প্রযুক্তি, এই প্রযুক্তিকে ভয় পেলে চলবে না, এই প্রযুক্তি সম্বন্ধে আমাদের সম্যক জ্ঞানের দরকার, এটাকে নিয়ে আমাদের জানতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। এবং সর্বশেষ কিন্তু আমরা মানুষ হিসেবে এআই যা কাজ করছে তারও একটা নজরদারি কিন্তু আমাদেরও রাখতে হবে, এবং যখন আমরা এই এআই নিয়ে নজরদারি করব নিজেকে আগে এআই সম্বন্ধে জ্ঞান প্রাপ্ত হতে হবে, আমাদের সেই জ্ঞানটা যাতে থাকতে পারে যে এআই কে আমরা কিভাবে পরিচালনা করব বা আমরা কিভাবে কমান্ড দেব, তাই তো?
0: একদমই তাই।
1: অশেষ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং আমাদের একটা এআই নিয়ে একটা ধারণা দেওয়ার জন্য। সম্বিত, আপনাকে অজস্র ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আকাশবাণী কার্শিয়াং, নমস্কার।

0: विधेयक राज्यपालको स्वीकृतिका लागि पठाइनेछ। स्वीकृतिपछि मध्यप्रदेशमा यूसीसी लागू हुनेछ। विधेयकमा एक भन्दा बढी विवाहमा रोक, कानूनी रूपमा तलाकको व्यवस्था, महिला र पुरुषलाई समान उत्तराधिकारी अधिकार तथा लिभ इन सम्बन्धको अनिवार्य दर्ता लगायत प्रावधान रहेका छन्। आदिवासी समुदायलाई पनि यसबाट अलग राखिएको छ। विश्वव्यापी चुनौती र भू राजनीतिक उत्तर चढाव हुँदाहुँदै पनि भारतको कपडा तथा पोसाक निर्यात आर्थिक वर्ष 2025-26 3,25,000 करोड रुपियाँ भन्दा अधिक पुगेको छ। लोकसभामा लिखित उत्तर दिँदै केन्द्रीय वस्त्र मन्त्री गिरिराज सिंहले सरकारले कपडा क्षेत्रको निर्यात र विश्वव्यापी प्रतिस्पर्धा बढाउन विभिन्न योजना लागू गरेको बताउनुभयो। उहाँले पीएम मित्रा पार्क योजना, उत्पादनसँग जोडिएको प्रोत्साहन योजना, राष्ट्रिय प्राविधिक वस्त्र अभियान र समर्थ योजना लगायत कार्यक्रम मार्फत कपडा उद्योगलाई सहयोग भइरहेको जानकारी दिनुभयो। हरजित सिंह ग्रोवरले आज राष्ट्रिय अल्पसंख्यक आयोगका अध्यक्षको पदभार ग्रहण गर्नुभएको छ। पदभार सम्हालेपछि उहाँले आयोगले सबै अल्पसंख्यक समुदायको कल्याणका लागि
1: खबर पढ्छ। शुभ्रा चक्रवर्ती। प्रथमे विशेष विशेष खबर। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। সিকিমের নামচিতে এনএইচপিসি তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্রে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 11, মৃতদের মধ্যে 6 জন জলপাইগুড়ির বাসিন্দা, আটক রয়েছেন এখনও 25 জন, চলছে উদ্ধার কাজ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। রাজ্যে পালা বদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাইয়ে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। আসে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। লোকসভা এবং রাজ্যসভা দুটিতেই বিরোধীদের হৈহট্টগোলের জন্য 3 বার করে সভা মুলতবি করে দিতে হয়। এদিন সকাল 11টায় লোকসভার অধিবেশন শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্বের সূচনা করতে চাইলেও বিরোধীদের প্রতিবাদের জেরে প্রথমে লোকসভার অধিবেশন দুপুর 12টা, পরে দুপুর 2টো এবং শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। অন্যদিকে রাজ্যসভাতেও একই পরিস্থিতি সৃষ্টি হয়। রাজ্যসভা চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গেকে তাদের বিষয়টি উত্থাপনের অনুমতি দেন। খার্গে নিট সংক্রান্ত বিষয়ে গতকাল নয়াদিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রসঙ্গটি তুলে ধরেন। এরপর বিরোধী ও শাসক দলের সদস্যদের হট্টগোলের জেরে উচ্চকক্ষের অধিবেশনও শেষ পর্যন্ত দিনের মতো মুলতবি হয়ে যায়। সংসদ ভবনের জিএমসি বালযোগী অডিটোরিয়ামে এনডিএ সংসদীয় দলের সদস্যরা আজ মঙ্গল মিলন বৈঠকে হাজির ছিলেন। বৈঠকে দেশের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব পাশ করা হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের জানান, বৈঠক চলাকালীন প্রধানমন্ত্রী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের তরুণ সমাজের স্বার্থ সুরক্ষায় সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী জানান, সাম্প্রতিক নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার করা হয়েছে এবং বর্তমানে 13 জন অভিযুক্ত জেলে রয়েছে। শ্রী রিজিজু জানিয়েছেন, দোষীদের যাতে কঠোরতম শাস্তি হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ জোর দিয়েছেন।
2: আগে পেপার লিক নেই হোনে কে লিয়ে সক্তি সে জো কদম উঠায়া গয়া হ্যায় উসকে বারে মে ভি প্রধানমন্ত্রী জি নে জানকারি দিয়া অর প্রধানমন্ত্রী জি নে ইয়ে ভি কাহা কি পেপার লিক সিরফ এক রাজ্য কা মামলা নেই হ্যায় সিরফ কেন্দ্র সরকার কা মামলা নেই দলগত রাজনীতি কা বিষয় নেই হ্যায় ইয়ে দেশ কা বিষয় হ্যায় অর যুবাও কা ভবিষ্য কে সাথ কোই খিলওয়াড় নেই হোনে কে লিয়ে অর খিলওয়াড় নেই করনে দেনে কে লিয়ে সক্তি সে কদম ভি উঠায়ে সজা ভি দে দোষীও কো অর ফির ফুল প্রুফ সিস্টেম কাম জো আবি কর রহে হ্যায় উসমে ভি সব মিল করকে করে।
1: কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ ডক্টর রামমনোহর লোহিয়া হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। এবছরের নিট ইউজির প্রশ্নপত্র ফাঁস নিয়ে গতকাল নতুন দিল্লিতে ছাত্রদের বিক্ষোভ আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহতদের অবস্থা তিনি পর্যালোচনা করেন। লেডি হার্ডিঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি আহত প্রতিবাদীদেরও দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গতকালের বিক্ষোভে প্রতিবাদীদের ওপর পুলিশ বাহিনীর পেলেট গান ব্যবহারের খবর ভুয়ো বলে

0: সরকার জানিয়েছে। এছাড়াও পুলিশের লাঠিতে পেরেক লাগানো ছিল বলে যে সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে তাও মিথ্যা বলে পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে। দিল্লি হাইকোর্ট সোনা মুয়াংচুককে এই মুহূর্তে সাফদারজং হাসপাতাল থেকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি ডিকে উপাধ্যায় এবং বিচারপতি তেজাস কারিয়ার বেঞ্চ ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আঙ্গমের করা আবেদনের শুনানিতে আজ এই রায় দেন। গত রবিবার হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে গীতাঞ্জলি ফের আদালতের দ্বারস্থ হয়েছিলেন। ওই নির্দেশে সোনামকে কেন্দ্রীয় সরকারের হাসপাতালে চিকিৎসা করার বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করতে অস্বীকার করে। কেন্দ্রের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আজ আদালতে জানান, ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তরে সরকারের কোনো আপত্তি নেই। এদিকে প্রবীণ আইনজীবী চিকিৎসকের পরামর্শ ছাড়া যাতে কোনো মতে ওয়াংচুককে ছেড়ে না দেওয়া হয় তা আদালতকে নিশ্চিত করতে আবেদন জানিয়েছেন। ওয়াংচুকের ব্যক্তিগত চিকিৎসক সহ এইমসের সেসব ডাক্তারদের সঙ্গেও দিল্লি হাইকোর্টের এই বেঞ্চ কথা বলেন যারা সাফদারজং হাসপাতালে সোনামের পরিস্থিতির উপর নজর রাখছেন। বেঞ্চ আদেশে আরও জানিয়েছে, সোনামের স্ত্রী গীতাঞ্জলিকে যে কোনো সময় হাসপাতালে প্রবেশের অনুমতি দিতে হবে। সিকিমের নামচি জেলার সামারদাংয়ে এনএইচপিসির তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের ষষ্ঠ পর্যায়ে সুড়ঙ্গ তৈরির সময় দুর্ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জাতীয় জলবিদ্যুৎ প্রকল্প সংস্থা এনএইচপিসি জানিয়েছে। ওই সুড়ঙ্গের মধ্যে 25 জন আটকে রয়েছেন, এ পর্যন্ত 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনএইচপিসি আরও জানিয়েছে, প্রজেক্ট টিম, জেলা প্রশাসন, জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, স্থানীয় কর্তৃপক্ষ এবং অন্য আপৎকালীন সংস্থাগুলির সহায়তায় উদ্ধার কাজ চালাচ্ছে। গতকাল দুপুর 1:04 হেডরেস টানেল নির্মাণের সময় হঠাৎই মিথেন গ্যাস বেরোতে শুরু করলে সুড়ঙ্গে ধস নামে। এরপরই বিস্ফোরণের পর ঘন বিষাক্ত ধোঁয়ায় সুড়ঙ্গ ঢেকে যায়। সঙ্গে সঙ্গে আপৎকালীন পরিস্থিতি ব্যবস্থাপনা শুরু করা হয়। সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের বের করার জন্য সমস্ত রকম চেষ্টা চালানো হচ্ছে বলে এনএইচপিসির শীর্ষ আধিকারিকরা জানিয়েছেন। এদিকে মৃত 11 জনের মধ্যে 6 জনই পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার সুজাতা কুমারী জানিয়েছেন, জেলার 6 জনের মধ্যে বিকেশ্বর ওঁরাও, গ্যাব্রিয়েল টিগ্গা ও শিবা ওঁরাও মাটিয়ালি ব্লকের কিরকোট চা বাগানের বাসিন্দা। অন্যদিকে নাগেশ্বরী ও ইংডং চা বাগানের অমিত লাল ও শ্যামরাওয়ের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে জানিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বলেছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া তাদের অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে গড়ে ওঠা গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে সহমত পোষণ করেছেন। তিনি ঘোষণা করেছেন, উত্তর ম্যাসেডোনিয়ার নাগরিকদের জন্য ভারত আইটিইসি প্রশিক্ষণের আসন সংখ্যা দ্বিগুণ করবে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রশিক্ষণও দেওয়া হবে। রাষ্ট্রপতি গোর্দানা সিলজানোভস্কা দাভকোভার সঙ্গে আলোচনার পর রাষ্ট্রপতি সাংবাদিকদের জানান, দুপক্ষই দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে পর্যালোচনা করেছেন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। রাষ্ট্রপতি জানিয়েছেন, ভারত ও উত্তর ম্যাসেডোনিয়া নানা ক্ষেত্রে বাণিজ্য বিনিয়োগের ব্যাপারে সহমত পোষণ করেছে। রাজ্যে পালাবদলের পর 1993 সালে পুলিশের গুলিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজ প্রথম 21 জুলাই পালিত হয়। এই উপলক্ষে বিরোধী তৃণমূল কংগ্রেস ও কংগ্রেসের পক্ষ থেকে 4টি ভিন্ন সভার আয়োজন করা হয়। বিড়লা তারামণ্ডলের সামনে 21 জুলাইয়ের মঞ্চ থেকে নতুন করে লড়াই শুরু করার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
1: এর বদলা হবে আন্দোলনের মধ্যে দিয়ে, লড়াইয়ের মধ্যে দিয়ে। তাহলে আমরা সবাই জেলায় যাব, এবার আমরা এখানে বসে থাকবো না। আর কলকাতার মানুষও দেখতে পাচ্ছে, জেলার মানুষও দেখতে পাচ্ছে কি অত্যাচার চলছে।
0: অন্যদিকে মেয়র রোডে বিদ্রোহী তৃণমূল কংগ্রেস শিবির আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, শহীদ দিবসকে রাজনৈতিক কর্মীদের বদলে চলচ্চিত্র তারকাদের প্রদর্শনী মঞ্চে পরিণত করা হয়েছিল। 21 জুলাইয়ে তদন্ত কমিশনের রিপোর্ট এতদিন কেন প্রকাশ করা হয়নি তা নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রশ্ন করেন তিনি। তৃণমূল কংগ্রেসের আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান ঋতব্রত। এদিকে দিল্লির রাজঘাটে আজ 21 জুলাই উপলক্ষে শহীদ দিবস পালন করেন তৃণমূল কংগ্রেস ত্যাগী এনসিপিআই সাংসদরা। কংগ্রেসের পক্ষ থেকেও কলকাতার শহীদ মিনারে শহীদ তর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে তৃণমূল কংগ্রেসের আর কোনো গ্রহণযোগ্যতা নেই বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানান, যে কোনো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 21 জুলাই শহীদ দিবস পালন করলেও মানুষ তাদের নিয়ে আলোচনা করতে আগ্রহী নয়। 21 জুলাই গুলি চালিয়েছিল বামফ্রন্ট সরকার এবং মৃত্যু হয়েছিল কংগ্রেস কর্মীদের। গুলি চালনার আদেশ যে আধিকারিক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস পরবর্তীকালে তাকেই রাজ্যের মন্ত্রিসভার সদস্য এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল।
2: সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়ে। তো স্বাভাবিকভাবেই যারা 21শে জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার ছিল না আর 21শে জুলাই পালন করার। আর এখন তো তৃণমূল নির্মূল, ঋত বা মৃত যেই হোক না কেন।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প কানাডার বেশ কয়েকটি আমদানি দ্রব্যের উপর 50% শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছেন। আমেরিকার পণ্যের উপর বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে নতুন এই শুল্ক আগামী 30 দিনের মধ্যে চালু হবে। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ নিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আজ নিয়ে 10ম দিনেও আক্রমণ প্রতিআক্রমণ চলছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরান আজ একটি ট্যাঙ্কারের উপর হামলা চালালে সেটি খালি করে দিতে বাধ্য হন কর্মীরা। অন্যদিকে আমেরিকা ইরানের বহু জায়গায় আজ বিমান হামলা চালিয়ে এক ইরানি আধিকারিক আজ পাকিস্তানের বিভিন্ন মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক শুরু করেছেন বলে খবর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের বিক্ষোভের জেরে সংসদের উভয় সভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী গতকাল দিল্লিতে ছাত্র বিক্ষোভে আহতদের দেখতে আজ হাসপাতালে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সমস্ত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। খবর পড়া এখনকার মতো শেষ হল। এরপর স্থানীয় সংবাদ 7:50।
3: সমাচারক অন্তরাল পছি পুনঃ একপল্ট স্বাগত জনাউছ শ্রোতাহরুলাই এফএম 103.5 মেগাহার্জমা আকাশবাণীকো খরসাং কেন্দ্রবাট। শ্রোতাহরু অব প্রস্তুত গর্নেছৌ ভুটানী কার্যক্রম, র আজকো ভুটানী কার্যক্রমমা यहाँलाई सुनाउनेछौ ভুটানী গীত।